0: খবর মে দেরে ওলোর গো মানে না খবর গাড়াই মেরে গন বড় আডর গে দোয়ালা
1: You're on the radio, don't you?